0: জানি ও
1: হে হে হে হে
0: ও জানি ও
1: হে
0: ও জানি ও না তো মিওয়া
1: আয়া রে সাওয়া
0: আয়া রে সাওয়া আয়া রে সাওয়া
1: Jesus,
0: you